0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: ଅଭୁଲା ଗୀତରେ ଶୁଣନ୍ତୁ ପ୍ରଥମେ ଅକ୍ଷୟ କୁମାର ମହାନ୍ତିଙ୍କ କଣ୍ଠରୁ ଏହି ଗୀତଟି। ଶିଳ୍ପୀଙ୍କ କଣ୍ଠରେ ଗୀତା ଖଣ୍ଟିଆଙ୍କ ରଚନା।

তাহলে শ্রোতা বন্ধু আরম্ভ করুছু। আপন মানকৰ এসএমএস জৰিয়তে ওড়িয়া এবং হিন্দী কথাচিত্র গীতৰ কার্যক্রম। প্রথম কথাচিত্রটি হেলা সমাধি, গীতটিকু গাইছন্তি আশা ভোঁসলে, আপন হেলে নারায়ণ প্রধান, বরহমপুর বুগুড়া গঞ্জামরু।

পদ্মিনী রায়, রাজেন্দ্র রায় এবং সৌম্যরঞ্জন রায় ভূঁয়াস গুয়ামাল ভদ্রকরু। আপনার শুণবাকে চাইছেন তাল কথাচিত্রর এই গীতটি। গীতটি গাইছেন অলকা ইয়াগ্নিক।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
2: 1970
3: ভাস্কর চন্দ্র সামল এবং সাথী।

0: হেলে এপর্যন্ত এতে স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাদ সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাদ সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাদ সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আরম্ভ করুছো কার্যক্রম আমার চিরহরিত। এথরে শুনন্তু আপন মানকর এসএমএস যোগে কেতটি লঘু সঙ্গীত এবং অ্যালবম গীত। কার্যক্রমের প্রথম এসএমএস টিকে পঠাইছন্তি কেন্দ্রাপড়া পাটকুরা কোরুও টিকনপুরু মঞ্জুনানী, তাঙ্ক পুয় মৃত্যুঞ্জয় এবং ঝিও চাজ্ঞাসেনী। আপন শুনিবাকু চাইছন্তি অ্যালবম রাধার নন্দলালার এই গীতটিকে। গীতটিকে গাইছন্তি অঞ্জলি মিশ্র এবং পঙ্কজ জাল।

0: ପରିବାରଙ୍କ ଚିକିତ୍ସା ଖର୍ଚ୍ଚ ପ୍ରାୟ 2,00,000 କୋଟି ଟଙ୍କା ସଞ୍ଚୟ ହୋଇପାରିଛି। ଆଜି ହିଁ ଆୟୁଷ୍ମାନ ଆପ୍ ଡାଉନଲୋଡ କରି ଆୟୁଷ୍ମାନ କାର୍ଡ ବନାନ୍ତୁ। ଅଧିକ ସୂଚନା ପାଇଁ 1455 ନମ୍ବରକୁ କଲ୍ କରନ୍ତୁ।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিছিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: পরবর্তী এসএমএসটি পঠাইছন্তি ভুবনেশ্বরৰ সন্তোষ বরাদ। আপনার শুনবাক চাহিছন্তি প্রফুল্ল কুমার সিংদেওঙ্ক কণ্ঠরু এই গীতটি।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাস বাবু, আপনার ঘরটা 1970
2: রে তৈরি হয়েছিল, রাইট? এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে? আরে এইটা একদম সিম্পল এবং সেইথি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাদ

0: নমস্কার শ্রোতা বন্ধু, শুভ সন্ধ্যা। স্বাগত করছু আপনার আজির সম্পর্ক অগণা কু।
1: আজির সন্ধ্যার মু অছি আপনার সাথী স্বাতি
0: আর মু অনন্যা।
1: বন্ধু, কুহা যে ফুলর সৌন্দর্য তার সুগন্ধরে, আউ মানুষের সৌন্দর্য থাকে।

0: বন্ধু, কথার কুহযায় সময় বড় মূল্যবান। যে লোক নিজের ব্যস্ততা মধ্যে আপনার সময় কাড়ি সে সম্পর্ক অতুট হয়ে যায়, যেপর আমার শ্রোতা বন্ধু ও আমার সম্পর্ক।
1: হ্যাঁ বন্ধু, আপন মানে জীবনর ব্যস্ততা মধ্যে আমি কিছু চিঠি মেল পঠাই সম্পর্ক যোড়ি রাখিছেন। সে চিঠি প্রত্যেক শব্দরে লুচি থাকে আপনার স্নেহ ভাল পাইবা।
0: তবে সাথী, আজ মধ্যে আমাখানে শ্রোতা বন্ধু মানকর স্নেহভরা চিঠি আসি পৌঁছি যাই। তবে চাল সাথী, আউ দেরি নকরি পড়ি শুনাই দেব আমার শ্রোতা বন্ধু মানুষ সুন্দর সুন্দর চিঠি গুড়ি।

0: ଆକାଶବାଣୀ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ସବୁ ସ୍ଥାନରେ ସବୁବେଳେ।
1: আজি তো পার্টি দরকার, প্রথমে চ্যাম্পিয়ন সহ সেলফি উঠাইবা। আইডিয়া, এইটি পার্টি করিবা, চলো পিজ্জা পার্টি। চল তো কার্ড ও পিন দে।
2: মো কার্ডর ডিটেলস মু নিজে হি ভরিবি। আরবিআই কহে যে নিজর পিন, ওটিপি, সিভিভি কিংবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাহা সহিত শেয়ার করন্তু নাহিঁ। অনলাইন ব্যাংকিং কেবল নিজর কম্পিউটার, মোবাইল এবং সিকিউর নেটওয়ার্ক দ্বারা করন্তু।
1: বাই গার্লস, কোয়াড়ে যাওছু? শুনি পারলুনি? নো শেয়ারিং।
2: আরবিআই কহে সচেত হুয়ন্তু, সতর্ক রুহন্তু।
3: অধিক সূচনা পাই 1444 শূন্য কো মিসড কল দিয়ন্তু। ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা জনহিতরে জারি।

0: শ্রোতাবন্ধু নমস্কার, শুভেচ্ছা সহ আরম্ভ করুছু আকাশবাণী কৃষি শিক্ষা। আজ এথেরে বিষয় অছি ফল বগিচা প্রতিষ্ঠা এবং এর পরবর্তী যত্ন। ফল বগিচা সাধারণত সহল, মধ্যম এবং দীর্ঘকালীন অমল সময়কে নিয়ে আমি করে পারিবা। বর্তমান ধান চাষ হেউ কিংবা অন্যান্য চাষে যেতে পরিমাণে পানি দরকার পড়ুছি এবং জলর অভাব দেখা যাচ্ছে, সেই পরিস্থিতিতে যদি আমি ফল বগিচা উপরে গুরুত্ব দিই তার যত্ন নেই পারিবা, তবে আমার বার্ষিক আয়কু স্থির রাখি পারিবা কিংবা বড়াই পারিবা। ফল বগিচা সাধারণত ঢিপ বা গড়াণিয়া জমিরে ভল হুয়ে, যাকি অধিকাংশ জমি আমার এই প্রকারর। তেণু আজির আলোচনা শুনি আপনার এদিকে নিশ্চয় চিন্তা করবে, ফল বগিচা তৈরি করা যোজনা করবে। ডেরি নকরি আজির আলোচনা শুনিবা। বিশেষজ্ঞ অছন্তি উদ্যান কৃষি বৈজ্ঞানিক ডক্টর প্রভঞ্জন মিশ্র, কৃষি বিজ্ঞান কেন্দ্র কেন্দ্রাপড়া।
1: আকাশবাণী কটক কেন্দ্রর অগণিত শ্রোতাবন্ধু মানুষ মোর নমস্কার। প্রথমত সাধারণত মনকু আসিথায় ফল বগিচা প্রতিষ্ঠা করিবা কাহিঁকি। আমার রাজ্য এক কৃষি প্রধান প্রদেশ, আমার জনসংখ্যার 70% লোক প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কৃষি

0: ছি ছি ছি ছি ছি এতে নিচু সে গজপতি হয়ে ছাড়া জীবন পাই যে নিজের ধর্ম দিয়ে পারে মু তাকু
1: মা তুমি ধৈর্য ধর মা যে পরিস্থিতি বাবাকে মুসলমান হওয়া বাধ্য করাগলা তা তো তুমি জানো
0: না মু কিছু জানে না সব প্রচার সব মন গড়া কথা
1: মা জগন্নাথ গজপতি অভিনয় করে গলে সেতরে তুমি এত বিচলিত হয়ে পড়ছ কাহি
0: বোধ দেওয়া পাই আউ চেষ্টা কর না কুমার জাতি থরে গলে আউ ফেরে না সে মিলে ছ সে বি ধর্মী
1: মা
0: হ্যাঁ সেদিন মো মনা নমানি সামান্য খজনা পাই সে মোগলর বিরুদ্ধাচরণ কলে কিন্তু শেষরে সেই মোগলর শরণ পশি মুসলমান হলে ছি ছি ছি ছি মু কোন জনে মুসলমান স্ত্রী জনে জাতি হরা পতিতর পত্নী হওয়া অপেক্ষা মৃত্যু হি শেষ কর
1: মা বাবাঙ্কু ভুল পছি বড় মা অন্য ভাই মানে রাজ্য ছাড়িলে শেষে আমি বি সেয়া কলে তোষ নদী আমি কোন বাবাঙ্কু চিনিবাকু চেষ্টা করি নতান্তে
0: খোর্ধা প্রাসাদ ছাড়িবা পরে ঘুমুসরের আশ্রয় নেবা ছড়া অন্য উপায় কোন থিলা পুত্র তো পিতা মহ দিব্যসিংহ দেব ধনঞ্জয় ভঞ্জঙ্ক আত্মীয় থিলে সেইথিপাইঁ সিনা ঘন ভঞ্জ আমাকু আশ্রয় দেলে
1: ভঞ্জ বংশ সহ আমার সম্পর্ক পাই মু গৌরবান্বিত খোর্ধা ছাড়ি ঘুমুসরের আশ্রয় নেওয়া আম পক্ষে পরম সৌভাগ্য ভঞ্জ ভূমিরে রহি ভঞ্জ সঙ্গীত শ্রবণ করি মো জীবন ধন্য হয়েছি ঘুমুসর তিলক উপেন্দ্র ভঞ্জক সাক্ষাৎ পাইলে সব সার্থক হইথা মা ঘন ভঞ্জঙ্কর শুণিলি অভিমানে সে আউ ঘুমুসর ফেরু না ফেরি আসি ঘন ভঞ্জঙ্ ঘুমুসর রাজগাদী নেওয়া মধ্য সে নারাজ
0: ও তুমি কন চাহ সেই উপেন্দ্র ভঞ্জঙ্ক ভাই গাদী ত্যাগ করা তুমি সিংহাসন দেবার সমস্ত আয়োজন লাগি ঘুমুসর ছাড়ি পুরীর বালিসাই উহাসকু আসিলি তুমি কিন্তু ভুলি না ভঞ্জভূমি আউ উপেন্দ্র ভঞ্জঙ্ক জাতি হেরে হই তোমার বাবা গজপতি বংশর সমস্ত অধিকার হরাই বসিছন্তি এই তো তোমাই সুবর্ণ সুযোগ কুমার
1: মা গজপতি প্রতি কোণ তোম মন বদলিব
0: না সে বি ধর্মী
1: না
0: পতিত
1: না সে তা নুহতি চবনর সুনদৃষ্টি জগন্নাথ কু বঞ্চাইবা মহারাজা যা করেছেন সেপাই মো নিজকে ধন্য মনে করুচি
0: চুপ কর
1: বাবাঙ্কর ত্যাগ পাই মোর যদি কিছু ক্ষতি হুয়ে তাহলে মু দুঃখ করিবে নি মা
0: কিন্তু কুমার তোমার সবু সমর্থন সত্ত্বে বি গজপতি পুরী মন্দিরে প্রবেশ করে পারু না
1: মা
0: তেণু বর্তমান তোমার কর্তব্য জগন্নাথকু গজপতি কবলর মুকুড়াই আনবা শ্রীমন্দিরর সেবায়ত মানে তোমারি হাতে জগন্নাথকর সেবা কার্য হেউ বলে ইচ্ছা করতে তাঁকর এই সদিচ্ছা হি হব তোমার গজপতি হবার প্রধান সহায়ক
1: তাহলে আমার স্বার্থ সাধন পাই জগন্নাথ হবে প্রধান অস্ত্র আমার স্বার্থ যজ্ঞের গজপতি হবে প্রথম আহুতি
0: তুমি চুপ কর কুমার তুমি যদি মোর অবাধ্য হো তেবে খোর্ধা সিংহাসন পাইবে পটিয়া রাজা পদ্মনাভ দেব
1: পদ্মনাভ

0: जन गलत रास्ता चलते गोटाए पितुला उपरे जोर काहीकि गजपति चाहूँ पूजा को आपण चाहते भांगिया को दुई जन मोप बराबर अच्छा
1: धर्म को आप जानते ना देवाड
0: आपण धर्म दिल रे ना अच्छी ख्याल जड़े मस्जिद पर पगल तो आ जड़े मंदिर आपण दुईज खोदा को ठेली
2: जाओ निकल जाओ
0: सलाम नवाब जादा
1: आसुची नवाब जादा এই বেইমান লোধু মিয়ার উপযুক্ত ইনাম বন্দোবস্ত করন্তু
2: হাফিজ কাদর কুমার সালাম ভেজন্তু কটক সুবাদ পৌঁছিবা পরে তার মুন্ড কাঠ হব বেইমান লোধু কো কয়দি করিয়া পাই মো পাখে হুকুম নামা পেশ করন্তু বেইমানি চারিআড়ে বেইমানি ইলাজ ইলাজ হ্যাঁ আচ্ছা কিসম সুরা পেশ কর
3: কে ও বিনোদ বিহারী আরে না না না দোস্ত বেনাজির
4: হ্যাঁ নবাব সেই বিনাজির ধর্ম ছাড়ি যে আপনার কথারে বিনোদ রু বিনাজির হয়েছি তাকে আপন উজীর্ণ করি করিছন্তি ফকির সাহকু
3: সমস্তে বেইমানি করিছন্তি তুমি কিন্তু দোস্তির হাত বড়াও দোস্ত
4: হ্যাঁ হ্যাঁ দোস্তি আপনার দোস্তির হাওয়ারে মোর সব বদলছি
3: সাবাস আস দোস্ত গলে লাগ যাও তোমাকে আলিঙ্গন করি মু শান্তি পায়ে
4: আলিঙ্গন দিও জনাব মু দোস্তি দেউছি আসন্তু ইনাম দেউছি
3: বেইমানি বেইমানি ইয়া খোদা
4: সেই খোদা হি তোমাকে খতম করুছন্তি বেইমানির ইনাম দেউছন্তি সেই খোদা জগন্নাথ যাহাঙ্ক দোহ করি মু জাহান্নামরে পাদ দেইছি

সেই বাইশি পাহাচ এ বিবি অছি পরম ভক্ত রামচন্দ্র দেবর সেই অশ্রুল কাহাইর মোক সাক্ষী হই এবং রহিথিব যুগ যুগ পাই যুগ যুগ পাই যুগ যুগ পাই।

শেষ হল ভক্তিগীতর বিশেষ কার্যক্রম বন্দনা। আজ বন্দনার শিল্পী লে কল্যাণী ভট্টাচার্য, সুভাষ দাস, সুধা মিশ্র, অর্জুন চরণ সামল, তৃপ্তি দাস এবং সুবীর কুমার দাস। গীতরচনা করে দিব্য সিংহদেব, বৈষ্ণব পাণি, অচ্যুতানন্দ দাস, স্নেহলতা মহান্তি এবং পুরাতন রচনা আলেখ্য ডক্টর কিশোর মহান্তি, উপস্থাপনা বর্ষা পটনায়ক।

শ্রোতা বন্ধু, আপনার অঞ্চলের অনুষ্ঠিত হওয়া ধার্মিক, সামাজিক, সাংস্কৃতিক কার্যক্রম তথা সাহিত্য সভা সম্পর্কের সূচনা আপনার আমার এই কার্যক্রম প্রভাত পরিক্রমার। এথিপাই কার্যক্রমের যথেষ্ট পূর্বর আম পাখক সূচনা পঠান্তু। বেলে বেলে দেখা যাচ্ছে কার্যক্রমের সূচনা আম পাখে বিলম্বরে পৌঁছিবা কারণর আমি সেসবুক ঠিক সময়ের কার্যক্রমের সামিল করে পুন। তেমন আমি বারম্বার গুরুত্বর সহ কুছু আপনার কার্যক্রমের সূচনা যথেষ্ট পূর্বর পঠান্তু। আমি চিঠি লিখবার ঠিকা প্রভাত পরিক্রমা কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী কটক পিন 7531।

0: পূর্ণ স্বীকৃতি প্রাপ্ত হয়েছি। যেপরি বন্ধু বরে অনুস্বার ধু, মঞ্চ মরে অনুস্বার চ, সঞ্জ দন্ত্য সরে অনুস্বার জ, গুম্ফা গুরে অনুস্বার ফা ইত্যাদি। তেণু এপরি লেখিবা ভুল নুহে। যেপরি ধ ঞ্চ ঞ্ছ ঞ্জ ঞ্ঝ ম্প ম্ফ প্রভৃতি যুক্তাক্ষর মধ্যে প্রচলিত রয়েছে। যে চাহিবে যুক্তাক্ষরে মধ্যে লেখিপারিবে।
1: শেষ হলা ঠিক কুহন্তু ঠিক লেখন্তু। আজ এ বিষয় লা লেখার নিয়ম ও শৃঙ্খলা। এ সম্পর্কের আলোচনা করে ডক্টর ধনেশ্বর মহাপাত্র।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যাঁ।

0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: এক প্রকার সে PM জয় অব গরিবো কে জয় বন গই হে।

0: অজনা লিঙ্ক ক্লিক করতে নাই সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন এসবিআই সচেতন রহন্তু সুরক্ষিত রহন্তু
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

ভাঙা ভোজন ভক্ষা দুভাব পক্ষ বিপক্ষ যক্ষ শত্রু আসন বৈরী কৃতাসনা তুষ্টহা মামি পাতু জগত্রয় ত্রষ্টা লক্ষ্য করন্তু মোর বিদগ্ধ পালাপ্রে শ্রোতামণ্ডলী উক্ত শ্লোক মাধ্যমে আসুথিবা বিশ্বর কল্যাণময়ী মঙ্গলকারিণী দুর্গতিনাশিনী সিংহবাইনী মা শারদা ঠাকুরাণী দুর্গতিনাশিনী দুর্গা দেবী দেশবাসীঙ্কর মঙ্গল বিধান করন্তু বোল আন্দে কবার।

স্নেহমমতার এক মূর্তিমন্ত প্রতীক রবীন্দ্র রচনাবলীর মুগ্ধ প্রশংসক গায়ক ও পাঠক সর্বোপরি এক স্নেহ ছড়ছড় মনুষ্যটিয়ে।